শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22শে মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে ক্রমবর্ধমান জ্বালানি খরচের চাপে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্য করতে জাপান সরকার $3 বিলিয়নেরও বেশি অর্থ ব্যয়ের কথা বিবেচনা করছে। সরকার ও ক্ষমতাসীন জোটের দলগুলোর লক্ষ্য হল বিগত গ্রীষ্মকালের তুলনায় বিদ্যুৎ ও গ্যাসের বিল কম রাখা। সরকার গত বছর জুলাই ও সেপ্টেম্বর মাসে প্রতি এক কিলোওয়াট ঘন্টা বিদ্যুতে দুই ইয়েন করে ভর্তুকি দিয়েছিল। আগস্ট মাসে ভর্তুকির পরিমাণ বাড়িয়ে 2.4 ইয়েন করা হয়েছিল। সরকার এবছর গ্রীষ্মে প্রতি কিলোওয়াট ঘন্টা বিদ্যুতে ভর্তুকির পরিমাণ আরও 1 বা 2 ইয়েন বাড়ানোর পরিকল্পনা করছে। এই পদক্ষেপগুলোর জন্য প্রায় $500 বিলিয়ন বা $3 বিলিয়ন বেশি বরাদ্দের একটি পরিকল্পনা আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে। এই অর্থ চলতি অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত সংরক্ষিত তহবিল থেকে আসবে। পরিকল্পনার ব্যাপকতা বিবেচনা করে এবছরের জন্য একটি সম্পূরক বাজেট প্রণয়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবছর এপ্রিলে মধ্যপ্রাচ্য থেকে জাপানে আমদানি করা অপরিশোধিত তেলের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 2/3 হ্রাস পেয়েছে। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণেই এমনটি ঘটেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ 67.2% হ্রাস পেয়ে প্রায় 3.8 মিলিয়ন কিলোলিটারে দাঁড়িয়েছে। ন্যাপথাসহ তেলজাত পণ্যের চালান কমে গিয়েছে 79.4%, মধ্যপ্রাচ্য থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের চালান হ্রাস পেয়েছে 76.1%। ঘাটতি পূরণের জন্য জাপান অন্যান্য দেশ ও অঞ্চল থেকে তেলজাত পণ্য সংগ্রহের চেষ্টা করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল আমদানি 38.8% বেড়েছে। এর পাশাপাশি দেশটি থেকে ন্যাপথার আমদানিও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয় প্রণীত জাপানের বাণিজ্যিক ভারসাম্য বিষয়ক প্রতিবেদনে তেল আমদানির পরিসংখ্যান অন্তর্ভুক্ত ছিল। সামগ্রিকভাবে ওই মাসে জাপান প্রায় 302 বিলিয়ন ইয়েন বা প্রায় $1.9 বিলিয়ন উদ্বৃত্ত অর্জন করেছে। সেমিকন্ডাক্টর সম্পর্কিত পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় রপ্তানির মূল্য বেড়েছে 14.8%, আমদানি 9.7% বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে প্রেসিডেন্ট লাই চিংতের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক। বুধবার ওয়াশিংটন ডিসির নিকটবর্তী জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি লাইকে ফোন করার পরিকল্পনা করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তার সঙ্গে কথা বলবো, আমি সবার সঙ্গেই কথা বলি। বিষয়টি সামাল দেওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, পরিস্থিতি খুব ভালোভাবেই আমাদের নিয়ন্ত্রণে আছে। এরপর তিনি গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠককে একটি চমৎকার বৈঠক হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প আরও বলেন, আমরা তাইওয়ান সমস্যা নিয়ে কাজ করব। গত সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠকের পর ট্রাম্প তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, তাইওয়ান যিনি শাসন করছেন তার সাথে কথা বলতে হবে। এতে সাড়া দিয়ে বুধবার লাইও আলোচনায় বসতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প এর আগে তাইওয়ানের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রিকে দর কষাকষির জন্য একটি খুব ভালো হাতিয়ার হিসেবে বর্ণনা করেছিলেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক কৌশলগত আদান প্রদান জোরদার করার প্রতিশ্রুতি দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তারা জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে তাদের সংহতির ওপর জোর দেওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি সামরিক হামলার সমালোচনা করেছেন। বুধবার বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে দুই নেতা বৈঠকে মিলিত হন এবং তাদের যৌথ বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়েছে, উভয়পক্ষই এ ব্যাপারে একমত যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এতে বিবদমান পক্ষগুলোর সংলাপ ও আলোচনায় ফিরে আসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। বিবৃতিতে এও বলা হয় যে জাপান পুনরায় সামরিকীকরণ ত্বরান্বিত করছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। এতে বলা হয়, জাপানকে তার নতুন সমরবাদ ও পুনঃসামরিকীকরণ বন্ধ করতে দাবি জানাচ্ছে চীন ও রাশিয়া। বিবৃতিতে এই অঙ্গীকারও করা হয় যে উভয়পক্ষ জ্বালানি খাতে সহযোগিতা করবে। চীন সরকার বলছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচিত শুল্ক হ্রাস চুক্তির আওতায় উভয়পক্ষের প্রায় $30 বিলিয়ন মূল্যের পণ্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উভয় দেশের আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণে বিরতির বিষয়ে নভেম্বরের সময়সীমা বাড়ানোর জন্য আলোচনা চালিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দেশের সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং গত সপ্তাহে শুল্ক হ্রাসের বিষয়ে আলোচনার জন্য একটি বাণিজ্য পরিষদ গঠনে সম্মত হয়েছেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বুধবার ঘোষণা করেছে যে প্রত্যেক পক্ষে কম করেও $30 বিলিয়ন মূল্যের শুল্ক হ্রাসের একটি কাঠামো নিয়ে আলোচনার জন্য তাদের মধ্যে মতৈক্য হয়েছে। মন্ত্রণালয় চীন ও যুক্তরাষ্ট্রের আরোপিত রপ্তানি নিয়ন্ত্রণের স্থগিতাদেশের মেয়াদ বাড়াতেও আগ্রহ প্রকাশ করেছে এবং জানিয়েছে যে এমনটি করা হলে উভয় দেশের স্বার্থ রক্ষা হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশাও পূরণ হবে। তবে এতে উল্লেখ করা হয়েছে যে চীন আইন ও প্রবিধান অনুযায়ী বিরল মৃত্তিকার ওপর রপ্তানি নিয়ন্ত্রণ বাস্তবায়নের পাশাপাশি যুক্তিসঙ্গত উদ্বেগ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে, যা থেকে বোঝা যায় যে দেশটি এই নিষেধাজ্ঞাগুলো বজায় রাখতে পারে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে চীন 200টি বোয়িং বিমান ক্রয় করবে। এই তথ্য শীর্ষ বৈঠকে সম্পাদিত চুক্তিগুলোর বিষয়ে হোয়াইট হাউসের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।